0: வேண்டும்.
1: নকাফিক সাতিন ঠিকিটাও মিগাটা তার নাও নিকাক হয় মেটি মাতের মিউটো রকসেমায়ক ডেভিড আংনাতিয়াং রকসেমায়ক নিকাক তিল্লুকুটু সাক খাও যাবুত খয়ান নামে কাটাকটুসি নারাগুন নাকটু এন সাকাসি নেপিলে টাউমা কাটাক তুল্লু টেক খয়ান নামে আটুই নাও গা আটা খাওপাত ও খারা কাকটিলার মিগাটা উল্লু টুই নাও নেয়ং নিঙ্গান খাওপাত উঠিলা বগুত খাওপাতটাও